0: The tunnel is expected to improve connectivity between the Kashmir Valley and the Ladakh region. With the opening of the tunnel, tourists visiting Sonmarg will be able to access scenic destinations across the Zojila Pass. Similarly, visitors staying in Kargil will be able to make day trips to Sonmarg, creating new tourism circuits and increasing visitor movement across the region.
1: For emergency purposes, this tunnel can be used by, especially by the defense forces. Can it be used in the emergency services?
2: Actually, we request not. Because the point is here, the ventilation is not at that level to go through. And minus the ventilations, you have other points also, because workers will be working, always disrupting the workers. This itself, elongate the construction period.
1: No, but if there is an emergency on the line of control,
2: if then... In case very much emergency is there, we are hands up. Okay, we naturally, because first of all, it is our security first is security and our national pride. So that our army or anyone, we request them not to use it, but in very serious conditions, then we have to close the actually our work. Agar isa condition aya, work ko ye karna and use it.
1: Thank you. That was the team leader of the engineering.
0: All right, we're cutting across to Kolkata, where Prime Minister Modi is taking part in the 12th International Yoga Day celebrations. These are live visuals that we'll be bringing you. Let's cut across.
3: Sahabik avasthay fire aso. Right leg ko seedha kijiye. Is tarah dusre pairon se bhi abhyas karenge. Left leg ko left ki taraf ghumaiye. Shwas chhodte hue dheere dheere sharir ko left side jhukate jaiye. बाय लेफ्ट का बाय पैर पे रहना है और सिर को ऊपर की तरफ कीजिए और इस अवस्था में सामान्य स्थिति में थोड़ी देर बनी रहिए श्वास प्रश्वास के साथ और धीरे धीरे श्वास भरते हुए ऊपर की तरफ आइए. पैर को सीधा कीजिए और हाथों को नीचे लेके सामान्य स्थिति में खड़े हो जाइए.
4: स्वाभाविक अवस्था है फिर आसन.
3: अब हम बैठकर करने वाले आसन का अभ्यास करेंगे.
4: এবার আমরা বসে করা আসন গুলোর অভ্যাস করব.
3: ধীরে ধীরে সে বেট যাইয়ে
4: নিজের জায়গায় বসে পড়ুন.
3: পেরোঁ কো সামনে কি তরফ সিধা কিজিয়ে.
4: দুটো পাকে সামনের দিকে সোজা করুন.
3: দোনো হাতো কো নিতম্ব কে পাস সহজতা সে রাখিয়ে.
4: দুটো হাতকে নিতম্বের পাশে রাখুন.
3: কমর গর্দন সিধা রাখে.
4: কোমর এবং ঘাড় সোজা রাখুন.
3: ইসকো হাম দণ্ডাসন কেহতে হে.
4: একে দণ্ডাসন বলা হয়.
3: আব দণ্ডাসন কে পশ্চাৎ হাম আগে ভদ্রাসন কা অভ্যাস করেঙ্গে.
4: পরবর্তী অভ্যাস ভদ্রাসন.
3: জিসকো ভি ঘুটনে মে দর্দ হে, অস্টিওআর্থ্রাইটিস হে, রুমাটয়েড আর্থ্রাইটিস হে, ঘুটনে কা সার্জারি হুয়া হে, এসে ব্যক্তি সাবধানি কে সাথ ইসকা অভ্যাস করনা হে. দণ্ডাসন কে স্থিতি মে দোনো পেরোঁ কো এক সাথ মোড়িয়ে অর দোনো তলুওঁ কো মিলাইয়ে.
4: দুটো পায়ের পাতা কে একসঙ্গে জড়ো করুন
3: অর পঞ্জো কো দোনো হাতোঁ সে পকড়িয়ে.
4: পায়ের আঙুলগুলোকে হাত দিয়ে ধরার চেষ্টা করুন.
3: এডিওকে ধীরে ধীরে শরীর কি তরফ খিচিয়ে
4: গোড়ালিকে নিজের নিতম্বের কাছে নিয়ে আসার চেষ্টা করুন.
3: আর ঘুটনে কো জমিন পর স্থাপিত করনে কা প্রয়াস.
4: হাঁটু মেঝের দিয়ে.
3: সির গর্দন সিধা রাখে আর সামান্য শ্বাস প্রশ্বাস পর ইস অবস্থা মে থোড়ি দের বনে রহিয়ে. আর ধীরে ধীরে দোনো হাতো কো ছোড়িয়ে পেরো কো আগে কি তরফ ফেলাইয়ে. और दंडासन में आइए और शीतल दंडासन में विश्राम कीजिए. दोनों हाथों को पीछे की तरफ लेके जाइए.
4: दोनों हाथ के पीछे नर्दी के निये जान.
3: और दोनों पैरों के बीच में एक फीट का अंतर रखिए.
4: दोनों पायर माझखाने एक फीट दूरत्व बजाय रखून.
3: गर्दन को एक तरफ दाएं या बाएं तरफ रखकर विश्राम कीजिए.
4: घर जेकोनो दिखे जेमन डान दिखे एवं बाम दिखे.
3: अगला अभ्यास वज्रासन का करेंगे.
4: পরবর্তী অভ্যাস বজ্রাসন.
3: জিসে ভি ঘুটনে মে দর্দ হে, আর্থ্রাইটিস হে, সার্জারি হুয়া হে, এসে ব্যক্তি সাবধানি কে সাথ ইসকা অভ্যাস করনা হে. আব হাম শীতল দণ্ডাসন সে ধীরে ধীরে এক এক পেয়ার কো মোড়তে হুয়ে নিতম্ব কে নিচে লেকে আইয়ে.
4: ধীরে ধীরে একটা একটা করে পা নিতম্বের কাছে ভাঁজ করুন.
3: এডিও কো বার আর ঘুটনে মিলে হুয়ে রহনা হয়.